কনিদক আকাশবাণী শিলং খবর হেক দিন জয়ন্তী আবু পুরেশপি হেকনি জানমিন ডেকালিওকা বি সালাম কিখমাত কিবা এমকাম ইয়ং খবর উ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী লিজনি উ ইয়াকা প্রম্বনন টেম্পল কৌরতমিত ইউনেস্কো চিরক উ প্রেসিডেন্ট প্রভুও কয়ালাং কি মিনিস্টার কন্থা ইয়ং ব্রিক্স দিসদাং কো হাকোচি ওপেন খ্লান।

0: Kings Ngobai Pibaro Kiparlok Nong Skap Shaka Program Kisao Samai Hak Program Kisao Samai Paminta Kajan Miet Ka Program Kabidei Pat Kari Jingri Nin Walam Shpiye Kajingye Grand Bedi Doctor Sudai Maya Toy I Animal Husbandry and Veterinary Officer Randy Pes Shillong Kajingye Grand Halor Ka Value Addition Bat Ka Meat Processing Tumintang ni Shash Kwar ya kini kajing ikran. Kebelai pi parok ki parlok nong sengap ha ka program kajungi ke peminta kajan miet ke program ke bidai bat ka rijing ri ni sengutanat bagi don bat ni Dr. Sudai Maya Toy I Animal Husbandry and Veterinary Officer Randy Pes Shillong bat ngin ikran bat I Dr. Toy ha ka bidai bat kini ke value addition But meat processing, lani ka ba penkelai ya ka do sya kiwipat ki jat jingpam. Kumno ban le ya kini ka ban long ha kajuk kapor ka jingmentoy, ya kinu kinu ki bakwa ban chim ya kini ban le ya kini ka meat processing. Kajuk kapor ru, ban le ru ha karukom ka badai ka ban long ka bakut, ka basuba, bat kan long ru ka ban wanra ya ka jingkot jingkia. I doktor toy in lak ban batai kambania ha ka badai bat kini. Ningkong apa yang sengawai pi doktor sya ke program. Bat ha kini kapor, ka ban ningkong hi pilak ban cu batai syo ingi kiniat ke ikini ka value addition dan ek ek ek ban kampen ba moi ki jing ba ban khnam ba kan kentiu ye kayo ka kon
1: please bon kong kong nang kong ye ka jing pring subha jang phinga tan kren ni ka topic ka bang value addition but meat processing but ka jing kli ban kong hing ngai kinong rep pro ki kwa ban tip ka ek ta ka value addition ban chu batai lang kon ka value addition ka de ka ek ek ka mangila ha ka bala ban pen kiu le ni ban pen he ya ka dor jang kanu kanu kamar swa ban dia ka kamsuk kalong ban ait kanu kusa Kum kunuk sang in pait haka cakap ngin dedut ngilak mencina ki makon lak mencina ghi ki panir ka ice cream bat ki wai nanta ha cakap bandero sunrai im ngilak bendung powder shwa nanta ngi thad pan rukhyang nanta ngi sa thep bahagi paket ki bai tenat ki plal ni ki paket bagi tenat bat ngi sedia ki bat haka cok kador haka cakap ngin dedo ki jingri ki jongi ngilak ai ai ban pen bang ban pen bha lene ban penek selam ya kador makanam sniw bat kum ta ter ha kaba ki customer lene ki nong thiet ya kador ka jongi Kilong lakloy ban thiet ya ka do ha ka dor ka bakam remro. Kum gunuksa, ledang ide usunyang ba im, ngiyok ka bay ka dor. Hanre yaw tau jo usunyang, ngi oddo bha, ngi bo ikil ki jong banta, ngi thad, ngi syet, bat ngi le ay ay, ban pan bang syosyo ya ka do, bat ngi thep bha ki paket ki ba itanat. Ka bang ide, kum ka ba ngiyok iba syane kalong kum ka do thad, ane ka smoke pork, kum ki sausage, bat kiwai kiwai, ngi la pan yok nong shibun sya. Usunyang udai ujo hi, hanre ka dor. Mak kerja yang nong pat kila kiu si bunca.
0: Kita kerja value addition. Kita kampen bahas susu ya kita kedua. Minta pada bila wan batai kendi doktor balik kalong ke badan kamba kinong rep ki hap mentip ya kini.
1: Kini ke value addition em ke alat kinong rep ban sencari lani ban control hi ke yau kahat ke jongki. Nama don kepor mendalak tan reban de ke dor don kepor kinong shot dor ki kenyat dor. Hakum kita kepor kinong rep kila ban syat hi kila ban at balu kumbang mene. Ban senai ai ba ya ka do khnang ban kham yo nong ban ngi pek ka research kong bada ka balak kum ni ka jing yo nong ka dang la ban kiu shu shu ha do ka san phen ru phel percent ban ya ka ba shu de ya us nyang ba ka dor ka jong u
0: men ta bading in pa she ka ni ka wei pat ba kata ka di ka meat processing la ni ka ba pen kala ya ka do she ki wei pat ki ja jing bam pila ban batai khndian doktor ke e kata ka meat processing
1: ka meat processing ka mot ka ban ot ba ban bo bhai ka do Kenang bakan long ke bankong kolong ke bandong ke bakhoj ke bom ajing pa mi kinong ba meka. Nang ta ke baar beran kam kolong ba kanom seniu kuloy bat bala pan buat yaka kam selam. Bat sekawai ruk kolong ba ki customer ki kam suk bat thiet yaka. Kita gede lai ki cat ki ba dan kam bangin kemau. Kewai kajeng keliru kolong ba bon ki beru ni ki perkat ikan ni ke meat processing ngimut ba dan kam ikan ni ke factory lan ni ke industri ki bahak ban lek kata. Hanrei wat ki senong nong kendong ru lak ban lek ikan ni ke kam meat processing lan ni ke bakan kelai ke dok. Kumun kusa ka ba pen khoi ka ba thang do that ka ngila le a chane ka smoke pop kham tam ki thai man lem ki puriang nang ta ka ni ka cha do snam sing ni ki ja ka lai lang kor a nang ta ka ba tha ka sni ban raing ni sai bu ha ka ha la yeng ba kan kham jrong ka ta jong ka do bat ki wai de ki long shi ban ta kum ki ni khusa jong ki ka meat processing
0: ni su thu hi ba kam da dai e bandon de kini ki factory le ni ki industry ki ba he mo ka ba la ba ngin chnai kini ki ja jing ba ni la ma chnai ki yeng ki sam ki jong ni ru tam ba ha karu kom ka ba de ban ha ka ju ka por ru ka ba long ka ba kho de ki jing ba mi jing di doctor phila ma chu ai nu sa khan dian ha lor ki ka tu kan ni ki value added meat products ki ba ki nong rap ki la ban chna la ni ki ta ki ki ki ki ban kham pan pha shu shu e ka ne ka do ban kentiu ya ka jingyo anong ka jongki
1: ha ka pertai hi ki ron chi bon ba ki ne ki meat processing product ma ki frozen food ki biki ong kum ki sausage ki salami ki chicken nugget kum ta ta ter handai ya ka jing sneo jong ngai ha ka jella jongi ka ban stang ngila ban le ka e ka e ka bala don la pa ka ban kong kolong ka balong bala yai ba manta ka de ka do that ningi pe ki ne ki lain na do ka ne ka khamtan ka ne len ti na pom la kra chi lai lang kot ki bon chnong nang to ki lai ka ne ka kam do that ka bala le man chua ne do man chua kaba khamdon kam kolong ba kinong rep ki ki jongi ki hapan china ba kor kom song kaba biang ka packaging bat ka internet nang ta kaba ar pat kolong ka ni kor kom china ka pa ki ka phareng ki ong sausage le ne ka dok snam kum ngur kusa ka dok snam lak lang kot ha ka ba ki shet ki dok pret ki dok jam bat ka snam bat ki tap ki hapo snir nang ta pat ngi hi khasi ngi de ngi ya chi to ki lain lang kot ngi la kwa ba ban ba mi ka dok nanta chabar chala jongi ru kishna kini sausage ha ka ba kishmi ki do ki bam da yai yau bha ki bam da itnat bha kum ki do jam ki ba le se la ban bread nanta kishmi kini ki do ki agi muslim musla ki agi chhor ki dhania nanta kum ta ter ter ki chet bha ki bat ki thep ki po kini kin jasnir bat ya kini sausage pat la ban bo po kini freezer kini ki chaka pandek tha bat ki breu pat ki la ban thiet kini ki frozen food mo sausage ki ra ki shayeng ki sde bat ki la ban ba mi ki ha kno kno kopor but kini frozen food lain ki ya ba kam tam se kaja kasor dengi pe kino kino department store ki branch store pinyo e ba ba bon ba kini ki frozen food bas ko ba kino rap jongi kila ban le kalong ka ba shna kini ka meat pickle lene ki kenja ashar ngi kini ka jing shna ashar jongi kala ya jangi na do man shwa ha ka ba jing shna ki ashar kom ki ashar lung se ashar so pe so pho muli ba ki wei ye ki ashar do te dang kham duna kini ki ba shna kini ashar na fi pa jaya wahat hi kham tam hagi department store pini pa ki ashar do ki ashar kum ka do snyang do masi ki wan shni na do na jala na galan bat ki da bang shisharo ngiru ngirai sha jabam hai ki pa bang bat la don nang niru nangi ki khasi punar ki bakwa ban shet ikni ka do ki batri man shet kila ban shnai ro ikni kenja ashar bat kila ban de ki hayau bat bala ban shalan ban de wat sabar ka jala ka jong niru
0: kitu ki long ki nuksa ki ba pi ai ba la ban long ka jing toy ki nong rap bat nga thrai um de hi ta ki nong rap kinu kinu ki la ban chim de ki ni ka kam ban chnai ka dosh ki bat ki ja jing bam kum ki sausage bat kwe kwe ki ba pi la ban chai men tan ka kermen ba ki ba sngam ki ba sha skori ki ni kin sngau tho kum no ban le dangi la ya chakmat ba pi ba tai ki ni ki rukom ban chnai ki ni ki ja do ba pe ro pe tinga kermen ba kan long ka jing men toy hi ye ki kan I mean same ru begins dangi ki ni ki kam meat processing ti hatu ban sdang ye ki ni ka kam ka don kam pisan em shibun
1: ha ban sdang ye ka don ka kam ta khnyet ka pisan don kam hi mo tang ba mde ye ka ba rem ha ro ka ta kumun kusa ban sus dang simple kum to ban kam ye ka de freezer nomor ngitip la dam don ka jaka pandai tha ban bo ye ka do ba kan next lem kamot ka do ka sniu kamot ka ta ka de ban kam bai nang ta don kam ko machine ban sili ka do kam tam don gini machine ke bangi in amazon kom bas han hajar ek la ban yo ki vacuum sealing machine ha ka bal ring sili ka do re ka ne ka vacuum sealing machine kemot ka ne ka kajit lo ka air oxygen na po jong ka do bat ka do re ka bo po ki ke paket kam ne slam ya ka harta jong ka bat ka jing theu ro ko wing machine ka tar ka ban kam hi bat ka ban kam me ka de ka jing la khoj bat don kam ba ki skill ne ka sap ne ka puj ban ni ka machine ki bram dor don kam ka jing nang jing start ka sap ban do ban la khoj ban chet ban that ni ka sab ha kanu kanu ka kam ka pa pikwa bat ru ka jing he sha ban trei hok bat ban trei dep ya ka kam ya ka ne ka kam le kum ka jing hat do ka ne ka jing shet do snam do da bor ki jet ban ru jong ikra le las lem ba man ta pat ngi don kam ban pen bang bha ban pen bha shu shu ban song bha ka ta ka de ka don kam ha ban song bha ban package mo ha ka dur ka internet bat ban le ke ki ba ka ne ka do ka bang shet ka nam sniu kloi bat ru ban chnai ki business model ki ba biang bha khnang bangin la ban yo nong bha nang ni ka kam
0: ha ba tre ye kno kno ka kam kham tam ha ka bam ka di ka jing le khoi ka di ka wei ka ba don kam e de ba ngin le khoi kum no ban sai khoi bhai ka do kum no ban ot ba khnang ba kanum sniu kanum sma ba kanum long ru ka jing ma ye ki nong bam ba ki ba bam kanum ta ka nya kot ka kya ka jong ki ha ka be de ba ka ni doctor phila ban batai kin ya chpang ka jing le khoi ha ka ban bas dang ban tre ka ni ka kam
1: কি কাস্টমার হি ফি তঙি থেট কনক নক বাম নিদন গজিং শানিয়া বাঙি রেগি বেলা খোজ বাদ রঙিলে কুলমার নিলে চে ইং কদ চঙি কচখালিয়া কচব কনি কম অং মাফি কং কালা বন্দ্রা গিজিং পাঙ্গি ববুন চা চিকিব্রু বাদ স্কোয়ে কা পেনসনি কুলয় কিয়া কা দ কিংলা খোঁজ কলং কবা সুখ ভা বাট কিনে কিছিং লং বেদ কম কবা সাইক খি কবা পন্দন কাম কম খোঁজ কবা সাইট ভাই কি তারি কি ওয়াইক লেনে কি মেজ লেনে কি ডেং অদ বাট কুমতা তে তের কি তিয়ার বা কিনলং কি খোঁজ ভা নং তাক বাই দায় কদ নাকান কি পুম পুম বাট কবা বু ভাই কদ কাজিং শেট কিজিং খেয়ে কবা ব্যাং লেনে টেম্পারেচার কবা ব্যাং কনি ইয়ারাব শি বোন এফি কদ কবা খোঁজ বাট কবা ভা কবান রা এ শি বোন কি কাস্টমার বাট লাদ বনা পান বা নি খেম লাই খোঁজ বাট কি কাস্টমার কি বেলা দন পারো কিলা বান ফেট ন
0: কদে কেতা মাফি ও মাফি ম ডক্টর নামার কা জিং খো ইমবার বর কলং কা বদন কাম নামার বা কানি হি কে জাই কাম গা মিট প্রসেসিং কারমেন বা কি বাসা স্কোর ওম তং কি নং রেব রে কিনু কিনু কালা বান লং রু কা ওয়ে না কা কাম কা বা কিলা বান সেং হি কা কাম ল জং মেনতা কা বাই দে বা কানি কা বাসনা হি কিনি কা দো কিলা বান বাতাই খিনদিয়া ডক্টর কুমনু শফাং গনি কা রুকম বান সং লানি কা প্যাকেজিং কা বাঙ্গি অং খনাং বা কান লং কা বা কব খোঁজ কব সুবাহ কাজু কপর কবান নে আতে কত কাজিং বাম হাপ বা কানম স্মা কানম সিং আদিন
1: কুরকম সং ই কদ কদ শি বন তান কা মার্কেটিং রু লেনে কুরকম লে বিজনেস হা কবালা বান দে খাম রেম বাট খাম ইয় নং কি দ কি ব্রেউ হি ওয়াট মাঙ্গি রু কি বা থেত নি পেক কম সং মদে রে তাঙ্গি কদ আন্দাই কনো কনো কতি রু কা প্যাকেজিং লেনে কা প্রেজেন্টেশন কলং বরন কাম হদু কতা তা পদুর নাচু আইন কুসাই ফিলার নি থেত দ না ইয়ও দন ওয়াই ব্রেউ উবা আই দ আই পি বাট উচু সং ই কতা কদ আখত খবর বাট উডন ওয়াই পাট উবাই ফিথে দ উবা উ আই ফি কা প্যাকেট কাবল আসিল ভা কম অং মানে নংতা পাট দন গজিং খিয়া কিলো লাদা দে সিটেন কিলো না সি কিলো না কাটবা দেই দন গতরিক কাবলা লা থ রু হাতো কা দ হাতো কা প্যাকেজ মো হাতো কা সং ইয়ে কাতরিক কাবলা সং ইয়ে কা দ কাতরিক কাবা পঞ্জাব ইউস নিয়ং দন কা কর্তেং জং দোকান জং উ বাট খাম তাম এ দন ইউ নিউ এফ এস এস আই লাইসেন্স নম্বর তে কামুত নি বাবোন কি বরেং ইন থেট কা দ নাও তাও বা আর বানিউ তো বাসি সং না কা কত খবর কবা সং ভাই কামার কাবান রা কিজিং শানিয়া আই কাস্টমার বাট কিনং রেপ রু খিলা বান দে খাম ইয় নং ইকানি কামার বা সং ভা বান ইয় কাবা সুসং মুলুমলা তেনং তাপাত দে বদন লাই সাকা ব্রান কাবা ভা লা বান দে খাম রেম দর সুসো ইয়া কিনে কি মার কিনে কাদ কাবা গিস নাম গি
0: ফিলা ক্রাঞ্চ পাঙ্গা ব্রান তেঙ্গি জি অসঙ্গ হি একনে কি ব্রান দে হা কি মার কি কিনো কিনো কি চাই মার মলা দাম দে কা ডর নিঙ্গি লাকা লং কা জানে কিনো কিনো কি তিয়ার ফিলা মান বাতাই খিনিয়া ডক্টর শফাং কানি কা ব্রান্ডিং হাকানি কা রুকম বান্ত্রে কিনি কা মিট প্রসেসিং
1: দে কনো কুম অং মাফি কং লি থেট কনো কনো তিয়ার নদো কি কালি হেডো কি জান কি নেপ কি জুটি জঙ্গি কানি কা ব্রান্ডিং লেনি কা কর্তেং কা লে কা ব্রান্ড কাম হদো কা তাতা কা ব্রানি কা দেই কা ফ্রেং কিং কা দেই কা আইডেন্টিটি লেনে রে কা সিং লাবন অং কা দেই কা থমাই না কা তনরাই না কা কর্তেং কাবা কি বেরো কি ইথো ইয়ে কা দোকান কা জঙ্গি লেনে কা দো কাবা কি পেনমি মঙ্গি কুমুন কুসাং ইয় ই বা বারো কি বেরো কা জেলা জঙ্গি মানে কালেং পর থাই রু নি ওয়াদ ইয় সানরাই লা কা দং কামা অং মা সানরাই লা কা দং বাট উনু নু বথে সানরাই রু নি ওয়াদ ইয় সানরাই লা কা দং বাট উনু নু বদে ইয় সানরাই রু আই কর্তেং বাই লা কা দং নমার বা কি বা ওয়াদ কি ওয়াদ লা কা দং বাট বদে রু উদে লা কা দং বাট দা বালে কুম তা লা বান খাম দে খাম রেম বানে কা পিসু অং বা উনি দ সানরাই লা হাজো কা দুরু লদেঙ্গি দে কদ অসং নে কদ থা লেনি কনে কনে কদ নিলা বান আই নট কনো নো কর্তেং কবা ফিসোতনাত হা কবা কিব্রু লদা কি বাঙে কবাম জং ফি কিন কেন মা কথা কর্তেং বাট কিন ওয়াট বিয়াং ইয়া কা মান কাপর কনে কবরান লেনি কা কর্তেং কা কিব্রু কিলা বান ছানিয়া কলং কব কর্দর হা দো কথা আতা কবা নিলা বান ইয়ো কমুন কুসাহা ইস কাসি হিলস ডিস্ট্রিক্ট জং ইং ইডন কনে কা কর্তেং গবি শেস নিও কবা ইদে বা কদ কুম কা মিত্রিত নং তাপাত কনে কা দ সিয়াং লাই লংকট দ অসনাম লাই লংকট কিনে তে মাস অং দ সিয়াং লাই লংকট কমত কি বেরো কিলা আথিয়ত বাই কি কুমতা তে থমো তে লং ইলা বান ইয় কর্তেং জং ইরো কবা কি বেরো কি থো লত বড় খয় কথা কান সুক ইং ই বান দে কা দ বাত ইলা বান ইয় রো কাই কা দর কা বাবিয়াং
0: ডক্টর ফিলা বাতাই শিবুন চপাং কানি কা কুমনু বান লে এ কানি কা মিট প্রসেসিং কুমনু বান সদাং বাত হাকু জু কপর কা জিং লে খুই কলং কা বদন কাম বাত কা ব্রান্ডিং লাই নি কা কর্তেং জং কি তা কি কি দ কি বা কি পেন কলা সে কি ওয়ে কি ওয়ে পাত কি জিং বাম খনাং বা কান লং কা জিং মেন তোয় কি বা কি না বান খাম দিয়ে ভাই মো কি তা কি জিং বাম কি জং কি হজ নি সৌ থো বা কানি রু কালা বান কেনটিউ ইয়া কয়ো কা কট জং কে ইং কসেম বাত কাদে রু কা ওয়ে কা বা লা বান সেং ইয়া কা কাম লা জং দা কা বা কি সেং দা কিনি কা রুকম বান সিনাই কিনি কি দ আশ কি ওয়ে পাত কি জা জিং বাম তিন রে লাদা কানি কান লং গুম কাতা কালাত কামাই হাতু কালা নে এম বান কৃষ্ণ কি ইং কসেম
1: হয় কং কেন কদে কওয়াই নি কিলাত কামাই কাবা কি ব্রিউ হি কম্বা ফি অং দে রাতাং কি নং রেপ มโนมโนคิบเรียวกิลาบันเล็กนกิคัมบัดวัดคิเรียวคนไทยเนี่ยกิขณะสำลากิบอมดอนคำดอนจำเนี่ยกิบอมปัดยอกคำดอนจำรู้กิลาบันเล็กนกิคัมกิบอมดอนคำก็ลองบาคจิงฮิกัยกิได้คำบันยอกชิพังกับฟู้ดโปรเซสซิ่งกับแพคเกจิ่งและนิคอร์คำซองชิพังกับมาร์เก็ตติ้งคำนูบันเดียบไฮกัดดอมันตาเล่ดอนคำขณะสำลาเล่ละบันทิปชิพังกับฟอทโกราฟีวิดีโอกราฟีนำมาดัลเล่เซ่กับปอร์มันตาบันสุดริงดอร์บันชันดอร์บันโบกิโซเชียลมีเดียนันตาบันเดย์ออนไลน์ นังตาละบันเล็กโฮมเดลิเวอรี่กิคัสโตเมอร์เซอร์วิสกิดอนคำกินกิจิงฮิกายกิบคุ้มกินีขนังบากีกิขณะจงงี้กิบริวจงงี้กิละบันทิปโชโชยกันเนกากะกำกุมันอ่องนันตาปัดกระเร็บกระเรียงฮีมันตากำได้โชตังบันเร็บและในบันรีกิจิงรีฮันไดเดย์รูปบันทิปคุ้มโนบันเล็บบิสเนสบัตรรูปบันทิปกิเทคโนโลยีกิบเพิร์ปเพิร์กิบายากัดคุ้มกระจุกกระจงงี้มันตา
0: ฮอยปลักกันขณะสปังกินกิจิงไอจิงฮิกัยบัดกิจิงยอจิงฮิกัยเดมันจะดังยี่กันโอกันโอกะคำฮอยบาลังยิละนั่งมาขนาดนั่นเดียนได้เด็กกระดอนคำฮีบันยอไอกิตาคิจิงฮิกัยเลนิกิเทรนนิ่งกิบเพียร์เพียร์บาราบันเซงยี่กับคำละจงขนังบ่ากันนั่งคำเป็นจานายกับตะกะคำพิลาบันบัตไตขณะดอกเตอร์เนอีละบันยอไอกินกิเทรนนิ่งสปังกันนี่กับวัลูอะดิชันบัดกุมจูรุกันนี่กับมีดเปอร์เซสซิ่ง
1: ฮอยกองก็มาพิองฮีบ่ากระตุ้นิ่งบัดกิจิงฮิกัยกับลองอบรมคำฮ safety and standard authority of india phila banyo na office jongki ngai haman la ki district ki don ka office ka bangi khot ka food safety ka ba pek ya ki jing kho jing siba jong ka bam ka di hayo hat na ki kendo ki officer jongki bat ki ong badon ki ni ki training ki ba community ter ka wai ka long shapang ka ni hygienic slaughtering technique and meat handling practice ka pamut kumnu ban sho do le ni ban od do ha kur kom ko bade nang ta don ka ni ro ka ba ong good manufacturing practice lene kurkom chna ni shet ki jingba ma kurkom pa dei namar ki ni ki ai training mde atang ka do dei ka shet so ki shet so ki ni tai ki ki ro kodon ka jing ki don ki training nang ta don ka ni ka good hygiene practice ka jing la khoi ka bron kam hai ki ni ki bas ngap ni ko bor ka dei ka ni ka training ka ong value addition of meat production through partner institution ha ka ba ka ni ka FSSAI ka food safety ka la ban pha ki ki brew ki nong rep ban sha hi kai kum ban chna dot that lani ki sausage salami shaki wai pat ki school lani ki chika jing ahi kai kum ba long man ne ma nang ta pat don ru kani training ka ba ong food safety training and certification for stock for meat and poultry lani kum no ban yo ki kot kisla ki babeng na ka ban ta ban de ya ka do bat ru ya ka branding bat ki wai ki wai nang ta pat be tang na food safety ru nang ta laki la tip dik nang kong hoi ki don kam ni training jong food safety nang ta pat man ta don kene ki program kong ki CM elevate ki prime de ki la training ki la ban lech kene ki CM elevate ki prime nang ni ki la ban yo ki scheme ki ba don de ki subsidy lam ba kalang akong pasan 100% subsidy ba de tang ka taro ki ai training ru kuno ban le business kuno ban snai ki brana jong kuno ban le kene ka packaging le ni kor kom song do ba ki wai ki wai bat kini ki la ro ban lech mi ishi ka office jong ka ki shi ai training kum ka ICR ro ki shi ai training ki ki wiki ki veterinary kini ki wiki department ro ki la ban ai training ka ai ka ba ki nong rep ki la ki brew ki basngap kini ka program ki la ban le kalong ba lech mi bat ban ya kendo ki officer jong ka food safety jong veterinary jong ICR jong ki wiki bat kli kham banya ya ki training ka ba ki la ban ai
0: kumlish bun doktor toy ketuka jing batai ke ba benia bat ke balong ba sutanat apa ngiyo banyak keren sepang kan dia ka meat processing bat kejo ke poru ka value addition ke tang ban kampan ba susu mo ya kini ka rukom trikam ke jengki ke bala ban kentiu ya ka yo ka kot bat kam tam e ban penya i ki mar ki jengki nakaliang ga jong pi doktor ho pi sung thu ba sepang kan ka meat processing ba dei tang na ka do ba ki bri ki la ban bam de ki la ban snatch ki ki pat ki ja jing bam de ke ik ba phi don ban ong she ki nong ngap la ni kum kata ka jing ke tu la ni ka jing I mean CM jo phi she ki ha ka be dei ba ka ni ka meat processing
1: ka ban kong he ka long ka mindset la ni ka jing par khat ka jong ni ki brew ba ro khoi mo kan mau ba wat snyo ba ngi long tang ki nong rep la ni tang ki brew ki bam ra ne ai han dei phi ki nong rep phi long ke entrepreneur lene ki businessman lene ki businesswoman kisnyang ki masi ki belang ki bangidon ki mdei tang jingri handai ki long ki ek ek ki bala ban penyok nong bat pan penrus pa bha yi phi kala wai hi ka long ka jong ki nong rep ki bala ban penmi ka dok ka bha ka ba khoi ka ba bang ha ka ba ki customer jong phi ki la ban chania hadok menta ki ni ki process food lene ki frozen food kum ki sausage ki salami ki chicken nugget ki ashar bat bun jaj bun sker ki wan sengi na shabar jela ka bamut ka yau ka don แต่งาคันตุ้ยกินองเร็บจงงีรู้ละดักีละบันเป็ดกินในกระเยากระดอนกีละบันชิมขยายกันในกระกำเล็ดกิตรนิงชิมกันในกระกบูบันเละยากันในกระกำกระละบันลองกุมกระลัดกันมาจากกระเพาะอพีบัตรสกันมาอรุขวัยบันกำมาดุตาบัตรกตากระลองบ้าบันนำกระเล็ดบันรีจิสเตอร์ยาเดและในกระดุกันจงพีบัตรกันในกระ Food Safety and Standard Authority of India กันในกระ FSSAI นำมาบ้ากันในกระกำกายาเดบัตรกะกระบามกระดิจงกิบริวนำมาบ้าขนังบันไลนาคินุคินุกิจิงชะคังคระเด็บยากระดุกันและในกันในกระกำกับจงพีบันคาโดโดงากว่าบันไอมันเสียมีกี่ยากิบัสงับในกับโปรแกรมบันนังฮิไกโชโชเลตเทนิงระดอนคำบันนังฮิไกละเดไปกี่ยูทูบวิดีโอไปลีนกี่ไว้กี่ไว้กี่ปลอกปลอกจอจังพีกินองแรมบันปันเรกคำรู้ยากันโนกันโนกับพี่อ่ะจังฮิไกงั้นไอบันนักไปเล็กคำเนกินองแรมพี่บัดกี่เปรียวฮิกิบัสงับในกับจิงเกรนบัดกี่จะลาจังฮิฮิรุกันนังกี่โชโชชิคำมัน
0: คุณเลชบุญด็อกเตอร์เอกตุกคูบอร์กจงพิงไงคุณเลรูปลับปลายปอร์บันวันเชกสตูดิโอมันยังกระนั้นแบบนี้ฮะกับเบดีปะกันนี่ก็ value addition and meat processing กับบังกวีนักีกำกับบลาบันเซ็งเอกกำละจ้องบัดกับจุกกับปอร์กับบลา